লাউতরারা, জানা মালায়া যায় রে লাউতরারা, ও মেরা ঘরে তাই কইছা কেউ দুঃখ বরদায় আইছা কেউ, ও মেরা ঘরে তাই কইছা কেউ দুঃখ বরদায় আইছা কেউ, দিন দিন জিন্দাগি সারা খুনে ভাইরাজ, দিন দিন জিন্দাগি সারা খুনে ভাইরাজ, হরে রাম বাঁচো হরে রাম, মুখলে বাঁচো হরে রাম আসে গরছু কাম, মুখলে বাঁচো হরে রাম আসে গরছু কাম।